0: σας μητέτας.
1: সুপ্রভাত শ্রোতা বন্ধু, ওষা উপাস আড়িশা এমানক ভিতরে সম্পর্ক খুব নিবিড়। সবু ওষাব্রতর পছরে রয়েছে কিছু না কিছু কাহিনী, কিছু কিংবদন্তী, আউ সে কিংবদন্তী সত্যর খুব পাখাপাখি। আজি ভাদ্রব রবিবার, ওড়িশার পুরপল্লী ঝিও বৌ মানে আনন্দ উল্লাসে পাাল করছেন খুদুরুকুণি ওষা। সবু ওষা পরি খুদুরুকুণি ওষা পছরে রয়েছে মধ্য সুন্দর কথাটিয়ে, যা মহিমাবন্ত করে আমার ঐতিহ্যক, আমার পরম্পরাক। প্রাচীন ওড়িশার না লা কলিঙ্গ, আজি যাহাকু আমি বঙ্গোপসাগর বলে কুছু তাহা লা কলিঙ্গ সাগর। সারা বিশ্বের কলিঙ্গ লা স্বতন্ত্র সম্মানর অধিকারী। কলিঙ্গর সাধব পুয় মানে সমুদ্রপথে বৈত নিয়ে যাওয়া বণিজ করা, জাভা, সুমাত্রা, মালয়, সিংহল আদি স্থানরে যাই লাগু লা কলিঙ্গ পুয়ার ভরা বৈত। সেতবে বিশ্ব অর্থনীতি তিনিভাগ স্থান লা কলিঙ্গর। অনেক সাধব পরিবার অগণিত কাহিনী রহিযাই লোকলোচনার আড়ুয়াড়ে, কালক্রমে তপৈর বেদনাভরা করুণ কাহিনী আসি পৌঁছিছি আমাখে। কুহযায় আজর কেন্দ্রাপড়ার রাজনগর নিকটবর্তী সাতভাইয়া গ্রাম লা ধনেশ্বর সৌদাগর গাঁ। সেইঠার একাসাঙ্গে সাতভাই বণিজ করা বৈত মেলি দিয়ে, সেইপা গাঁর না রহিযাই সাতভাইয়া। সেদিন সেমিটি দুব, বরকোলিপত্র, ফুলচন্দন বিছাড়ি হয়ে পড়ে সমুদ্রর বেলাভূমি। পিতামাতা মৃত্যু পরে অলিঅলি সান ভৌণী তপৈর সমস্ত দায়িত্ব নিজ পত্নী উপরে অর্পণ করে দরিয়ারে বৈত মেলিদেলে ধনেশ্বর সৌদাগর সাত পুয়। সাধব পুয় যেতবে যায় বণিজ করা, ঘরের বহু মানে বৈত মঙ্গলে মঙ্গলা পূজার্চনা করে সাধব মানুষ বন্দাপনা করে মানসিক করতে প্রিয়জন মানে ভালরে ভালরে পুঁ লেউটি আসবাক। তপৈর ভাই মানে সেমিটি চালগলে বণিজ করা। সাত ভাউজ বহুত ভাল পাঁতি একমাত্র নণন্দ তপৈকু, কিন্তু বিধির বিধান বড় বিচিত্র। হঠাৎ তাঁকর সুখ সংসারর নির্মেঘ আকাশে দেখা দেলা কলা বৌদ্ধ খণ্ডে, পরকথার পড়ি নিজ ঘরক ভাঙ্গিদেলে বহু মানে, অকথনীয় নির্যাতনা দেলে তপৈকু। সুনারূপার খেলুথিবা ঝিও ঘোর অরণ্যরে জগিলা ছেলি, দুধ কদলীকু থু থু করুথিবা তপৈকু মিলিলানি মুঠায়ে ভাত। কুহযায় দুঃখর বেল জীব চঞ্চল, জহ্ন উইব অন্ধার জীব, এইমিতি তপৈর ঘোর দুর্দিনরে তা প্রতি সুদয়া কলে মা মঙ্গলা। ঝিও বৌ মানে মা মঙ্গলা পূজা করুথিবা বেলে সেঠারে দৈব যোগকু পহঞ্চিলা তপৈ, আউ সে খুদুরুকুণী মানসিক কলা তার হজিলা ছেলে পুঁ ফে পাইবাক। সে খালি ছেলে পাইলানি, তার আদরর ভাই মানে ভালরে ভালরে ফেরি আসলে বণিজরু। তপৈ হাতরে সবু ভাউজ মানুষ দণ্ড বি দিয়াগলা। তপৈ কথার আমি বুঝবাক হব যে পরিবার গড়ি উঠে স্নেহ, প্রেম, ত্যাগ আউ ভাল পাইবার, পরকথার পড়ি নিজ ঘরর সুখশান্তি নষ্ট করে দেলে শেষক আমি ভোগিবাক হব যন্ত্রণা সাধব বহু মানক পরি। আজি বিভিন্ন স্থানের খুদুরুকুণী ওষা পাাল করা যাচ্ছি, হলে না অতি ভক্তি না অর্পণর ভাব, অন্য পূজা পার্বণ ভি খুদুরুকুণী ওষার বি মিশি যাই বহুত বেশি আড়ম্বর। ঝিও মানে ওষা করছেন সে তো নিজ নিজ ভিতরে যা চান্দা করছেন অলগা কথা, তাঁর সহযোগ করুবা পুয় মানে রাস্তায় গাড়ি অটকাই চান্দা আদায় করছেন। রবিবার দিনসারা উচ্চস্বরের ডাকবাজি যন্ত্রর চিৎকারে ব্যতীব্যস্ত হয়ে পড়ুচ্ছন্তি শান্তিপ্রিয় লোক মানে, কিন্তু কিছু উপায় না।

0: হ্যালো
1: হ্যালো স্যার, নমস্কার স্যার।
0: নমস্কার
1: স্যার, মু ত্রিনাথ কহুছিলি ভৈরবন বৈশিয়া ভাইর।
0: এবে কোন সব চালিছে ত্রিনাথ ভাই? মেলোডি প্রোগ্রাম রে কোন করন্তি?
1: মু স্যার সিগি পরেলডি।
0: আচ্ছা, গীত গান
1: জন্তি তে আর্টিস্ট হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট মানে মতলব কোন ডি জব মানে পিলা তো ধাপ লাগে কোন চিত্র কাম তা তো পসিবল নো বা সম্ভব নো।
0: আচ্ছা,
1: তুমি যেহেতু মতে আইডি প্রুফ 100% আছে বাট এতে
0: ঠিক আছে, তবে আপনার পছন্দ গীত আমি শুনাউছু। ধন্যবাদ।
1: ওকে স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার।

0: হ্যালো।
1: স্যার নমস্কার, মো নাম জুমুদ্দিন।
0: আচ্ছা,
1: গান্ধী চৌকিল চকদের জানি।
0: ଯେଉଁ ଆପଣଙ୍କର ଚକ ଦରକାମ ବାଙ୍ଗ୍ରିପୋଷିରୁ କେତେ ଦୂର?
1: ବାଙ୍ଗ୍ରିପୋଷିରୁ ଆମର ଏଇଟା 16 କିଲୋମିଟର।
0: ଆଚ୍ଛା ଆଚ୍ଛା, ତେବେ ଆପଣଙ୍କର ଯେଉଁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଚାଲିଥିଲା, ଏବେ ତ ବର୍ଷା ପାଇଁ ବନ୍ଦ ଅଛି, ଆଗକୁ ପୁଣି ଆସୁଛି ବିଭିନ୍ନ ପର୍ବପର୍ବାଣି, ସେ ପର୍ବପର୍ବାଣି ପାଇଁ ଆପଣମାନଙ୍କର ଯେମିତିକି ପ୍ରସ୍ତୁତି ପୂର୍ବରୁ କରନ୍ତି, ଆପଣମାନେ ରିହର୍ସାଲ୍ କରନ୍ତି, ଆଉ ସେଗୁଡ଼ା ସବୁ ଆରମ୍ଭ ହେଲାନି ନା? କଲ୍ ପାଇଲା ମାନେ ଆରମ୍ଭ ହେବ। আচ্ছা আচ্ছা, তবে ঝুমরি ভৌণী আজ কোন সব খাইছন্তি? আও রাতে কোন হবো?
1: রাতে
0: মানে ভাত হবো না রুটি হবো না পখাল? আচ্ছা, বহুত বড়িয়া, পখাল খাইবা দ্বারা আমার ইমিউনিটি পাওয়ারটা বড়ি থাকে। তবে কুহতু ঝুমুরি ভৌণী, কোন শুনেবা হ্যালো হরিপদা কার্যক্রম? কাহকু উৎসর্গ করিয়া পাই চাহান্তি?
1: রিয়া নায়ক, ঋষি নায়ক, সরস্বতী নায়ক, ইতি নায়ক, শ্রুতি নায়ক, প্রীতি নায়ক, শিল্প নায়ক, অনুরূপা নায়ক, গণেশ নায়ক, আদি নায়ক, অজিত নায়ক, নায়ক, পঞ্চ নায়ক, এটিকে।
0: ঠিক আছে, তবে আপনার পছন্দর গীত আমি শুনাওছু, ধন্যবাদ।
1: থ্যাংক ইউ স্যার।

0: এভলি চিন্তাধারা কেমিতে জুটলা যে এমিতে কিছু নির্মাণ করে দেবা যাহা আগামী হাজার দুই হাজার বর্ষ পর্যন্ত অন্যমানকু প্রেরণা যোগাই পারিব তাঁকঠারু মু একথা জানিবাকু চাহুছি। দ্বিতীয় ব্যক্তিত্ব মু মতরে ভারতীয় ইতিহাসর জনে অন্ডর রেটেড পর্সনালিটি স্যার তাঁক না হেউছি হেমু। ভারতীয় ইতিহাসে তাঁক বিষয়ে অতি বেশি মাত্র দুই তিন ধাড়ি দেখিবাকু মিলে। সে জনে সাধারণ মানুষ থিলে, জনে ব্যবসায়ী থিলে, যে গোটে সাম্রাজ্য সৃষ্টি কলে। এবং কেবল যে সাম্রাজ্য সৃষ্টি কলে তাহা নুহে, সে জনে মিলিটারি থিঙ্কর থিলে, জনে মিলিটারি জিনিয়স থিলে, যে নিজ সময়ের তেইশটি যুদ্ধ লড়িলে এবং সেথিরু বাইশটি যুদ্ধরে বিজয় লাভ করেছিলে। জনে সাধারণ মানুষঠু এত বড় রাজা হওয়া পছরে রয়েছে তাঁর চিন্তাধারা এবং তাঁক জয়যাত্রা সম্পর্কে জাঁয়া মোর বহুত আগ্রহ রয়েছে। তৃতীয় ব্যক্তিত্ব জনক অধিক কৌতূহলপ্রদ স্যার, সে জনে মহিলা, সে হচ্ছেন ত্রিভুবন মহাদেবী। সে তৎকালীন ওড়িশার ভৌমকর বংশ সহ জড়িত, তাঁক কাহিনী মধ্যে বহুত কৌতূহলপ্রদ। খ্রিস্টাব্দ আঠশ পচাশ পাখাপাখি যেতবে তাঁক পড়োশী পাল সাম্রাজ্য তাঁক রাজ্য উপরে আক্রমণ করেছিল, সেথিরে এঠাকার রাজা যিকি তাঁক স্বামী লে সে এই যুদ্ধে শহীদ হয়ে যাই, যা ফলরে তাঁক রাজ্যর সীমা বহুত ছোট হয়ে যাই এবং যিয়ে এর সর্দার লে এবং যে তাঁকর লিডর লে সেই সাম্রাজ্য ত্যাগ করে চালি যাই। সেইভাবে সময়ের ত্রিভুবন মহাদেবী জনে মহিলা হয়ে সত্ত্বে শাসনভার নিজ হাতক নিয়ে এবং ভারতীয় ইতিহাসে সে প্রথম স্বাধীন শাসক হয়ে পড়ি। সে শাসনক কেবল যে স্থিরতা প্রদান কলে তাহা নুহে, বরং এত শক্তিশালী করে গড়িদেলে যে এর পরবর্তী শহে বর্ষ পর্যন্ত কলিঙ্গ এবং সেই অঞ্চলের রাজুতি করে পারে। তেণু স্যার, ইতিহাসর এই তিন মহান ব্যক্তিত্ব সাক্ষাৎ করা চাহিবি।
1: কৃষ্ণজী, লাগুছি আপনার সম্পূর্ণ ভাবে ইতিহাসের নিমগ্ন। মু অতি উৎকণ্ঠার সহ আপনার ওয়েবসাইট দেখিছি এবং মতো এ সবুঠার ভালো লাগিলা যে আপন এই ওয়েবসাইটে এভাবে গোটে ট্যাব রাখিছেন যেউঠার লোকে এতে সংশোধন এবং পরামর্শ পাই মতামত দেই পারিবে। এইভাবে গঠনমূলক মতামতকে স্বাগত করা আপনার বহুত বড় বদান্যতা। কোণ আপনার লোকঙ্কঠারু কিছি প্রস্তাব পাইলে এবং এপরে আপন কিছি কাম কলে কি?
0: হ্যাঁ স্যার, লোকঙ্কঠারু অনেক পরামর্শ মিলুছি, বিশেষত দুই প্রকার পরামর্শ মিলুছি। প্রথমত এভাবে পরামর্শ মিলুছি যাহা তৎসমূলক সংশোধন বিষয়ে রয়েছে, যেমিতিকি কোনসি নির্দিষ্ট সময়ের কোনসি রাষ্ট্রে এই রাজাঙ্ক রাজত্ব থিলা কিংবা এই সময়ের এই যুদ্ধ হয়েছিলা। দ্বিতীয়ত এই ওয়েবসাইটে বিভিন্ন ফিচর সামিল করিবা পাই মধ্য লোকে পরামর্শ দেউছন্তি, যেমিতিকি কোনসি নির্দিষ্ট সময়ের এই প্রদেশরে অমুক রাজা থিলে কিংবা জনে এই পরামর্শ দেলে যে ভারত স্তরে তো আপনার দেখাইছেন কিন্তু যদি প্রদেশ স্তরের মধ্যে এখন দর্শাই পারন্তে তেবে আহরি ভাল হুয়ন্তা। এহাকু ভিত্তি করি আমি সেই সুবিধা মধ্যে কার্যকারী কলু। অন্য গোটিয়ে ফিচর সম্পর্কে প্রস্তাব আসিছিলা যেউথিরে আমি গোটিয়ে ট্রম্প কার্ড ভলি ব্যবস্থা করিছিলু, যেউথিরে সমস্ত সাম্রাজ্যগুড়িকর তথ্য আধারিত পরিসংখ্যান রহিছিলা, যা ফলরে ইহা পিলাঙ্ক নিকটকু পৌঁছি পারিব। এই সমস্ত তথ্যকু গোটিয়ে স্থানরে দেবা পাই কেই জনে পরামর্শ দেলে, যা ফলরে সে এই তথ্যকু ডাউনলোড করি শেয়ার করি পারিবে। আমি এই ফিচরকু মধ্য ইমপ্লিমেন্ট করিবাকু যাউছু। আমি একথা জানিবা দরকার যে আমা দ্বারা কোনসি ত্রুটি বিচ্যুতি হয়ে পারে, কারণ আমি সর্বশ্রেষ্ঠ নুহ। সেইথিপাই আমি এই করেকশন ট্যাব ব্যবস্থা করিছিলু, যা ফলরে এহা আম সমস্তক ওয়েবসাইট হেব ও আগকু সমস্তক সহযোগরে আমি এভাবে গোটি ওয়েবসাইট তৈরি করি পারিবা যাহা আগামী কিছু বর্ষ পর্যন্ত ইতিহাসকু গোটি রুচিকর বিষয় ভাবে গড়ি তুলিব।
1: কৃষ্ণজি, আপন প্রকৃতরে গোটে বহুত বড় কাম করেছেন। আচ্ছা, ইতিহাস ব্যতীত আপনার আহরি অনেক হবিজ থিব এবং আহরি বহুত কিছু আপন করুথিবে।
0: আজ্ঞা না স্যার, মু টিকে বোরিং টাইপর লোক তো স্যার, মু টেকনোলজিরে খুব রুচি রখে আউ ইতিহাসরে বি। বর্তমান যেতবেলে টেকনোলজি আউ ইতিহাস মিশিগলানি, মু এইথরে সারা দিন মজি রহুছি।
1: কৃষ্ণজি, আপনকু মোর অনেক অনেক শুভকামনা। আপন এক ভালো কাম আরম্ভ করেছেন আউ আপনক কার্যশৈলী মধ্যে এভাবে যে লোকমানে এথিরে জোড়ি হেবে এহা মোর পূর্ণ বিশ্বাস। মো তরফরু আপনকু অনেক অনেক শুভকামনা। বন্ধুগণ, কৃষ্ণজীঙ্কর এই প্রচেষ্টা কেবল ইতিহাসর ছাত্রছাত্রী মানুষ নুহে, আম সমস্তঙ্কু নিজর অতীতকু রোচকপূর্ণ ঢঙ্গে জাণিবাকু সাহায্য করিব। আপনক পাখরে বি যদি এপরি প্রচেষ্টা সম্পর্কে তথ্য রয়েছে তেবে তাকু নিশ্চিত শেয়ার করন্তু। মোর প্রিয় দেশবাসীগণ, নাসামুক্ত ইউভা ফর বিকশিত ভারত এবে এই অভিযান ସମଗ୍ର ଦେଶରେ ଦ୍ରୁତଗତିରେ

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহিঁ। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আরম্ভ করুছু নারী মহল।